0: Listen to that roar, Siddharth. Listen to those voices coming from Tarkeshwar. Look at those faces, happy faces, craning necks. So excited to see the Honorable Prime Minister. So excited to see their Chief Minister. And so excited for the fact that all the promises that were being made, that have been done, are now coming true, are now being seen, the face of execution. They know that all these things are coming true, and the Honorable Prime Minister getting up from his seat along with the Governor of West Bengal and the Chief Minister of West Bengal.
1: जी हाँ, माननीय प्रधानमंत्री इस समय उनका स्वागत किया जा रहा है और माननीय प्रधानमंत्री जी का स्वागत कर रहे हैं इस समय और प्रधानमंत्री जी के साथ
2: अभिनंदन करने के लिए माननीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी
1: जी माननीय प्रधानमंत्री जी का स्वागत करने के लिए मुख्यमंत्री माननीय श्री शुभेंदु अधिकारी जी
2: और सम्मान का प्रतीक है पहले बाबा तारकनाथ जी की प्रतिकृति
1: जी हाँ बाबा तारकनाथ जी की प्रतिकृति उनको भेंट करते हुए और बंगाल में माँ दुर्गा का बहुत महत्व है और माँ दुर्गा की पूजा की जाती है और माननीय प्रधानमंत्री महोदय को भेंट देते हुए
2: और आइकॉनिक मिठाई रसगुल्ला यानी रसगुल्ला
1: और वह बंगाल का जो रसगुल्ला है वो तो पूरे भारत में नहीं पूरे विश्व में प्रसिद्ध है उसको भेंट दे रहे हैं माननीय प्रधानमंत्री जी को
2: जल भरा संदेश यानी संदेश के अंदर रस से भरा हुआ एक अनमोल मिठाई
0: सिद्धार्थ यू शुड रिमेंबर दैट दिस इज नॉट जस्ट अ कल्मिनेशन ऑफ रिलीजन इट्स नॉट जस्ट अ कल्मिनेशन ऑफ ट्रेडिशन ऑफ लेगेसी ऑफ हेरिटेज ऑफ स्वीटनेस ऑफ All the things that now people are expecting from the government, the sweetness of those dreams and aspirations that the people have from the Honorable Prime Minister.
1: और वैभव उसकी मिठास यहाँ जो जन समुदाय है उसमें दिख रहा है और माननीय प्रधानमंत्री जी लोगों को संबोधित और इस समय मुख्यमंत्री महोदय जो है वो संबोधित करने के लिए आए हैं
3: डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम भारत केसरी लौह प्रणाम स्वामी प्रणवानंद लौह प्रणाम सम्मानीय देशेर यशस्वी प्रधानमंत्री गोटा पृथ्वीर सबसे जनप्रिय नेता जिनी 140 कोटी भारतवासीर हृदयेर अंतरेर आत्मीय जिनी निजे के प्रधानमंत्री बोलें ना प्रधान सेवक बोलें उनाके बाबा तारकनाथेर पुण्यभूमि तारकेश्वरे पश्चिमबंग दिवसे पश्चिमबंग सरकारेर पक्ष थेके आमी प्रणाम श्रद्धा एवं स्वागत जानाच्छि आमादेर मध्ये उपविष्ट आछेन एई राज्येर अत्यंत लोकप्रिय एकजन राष्ट्रवादी राज्यपाल आमादेर सरकारेर प्रधान परिचालक सम्मानीय आर एन रविजी एवं जनता जनार्दन আজকের এই ঐতিহাসিক দিনে এই তারকেশ্বরের পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যস্ততম শিডিউলের মধ্যে উপবিষ্ট হয়েছেন তার কারণ আমি অল্প কথায় নিবেদন করব মাননীয় প্রধানমন্ত্রী জি উড়িষ্যায় মহামহিম রাষ্ট্রপতিজির সঙ্গে প্রোগ্রাম করে এখানে এসেছেন তাকে কলকাতা ফিরতে হবে তিনি আজকে লোকভবনে থাকবেন আগামীকাল বিশ্ব যোগা দিবসে বন্দে যোগম কর্মসূচিতে তিনি লক্ষ লক্ষ যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না 1947 সালে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল চৌঠা এপ্রিল থেকে সাতই এপ্রিল সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গ কে ভারত ভুক্তি করতে চাই। আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগ যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণ ভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাব, লাইব্রেরি বানাব, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
2: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র। ইয়ে এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়। 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিজন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় লঘু চলচ্চিত্র।
4: পশ্চিমবঙ্গ, হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনড় ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দীর আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক গোটাগুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
5: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান। এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
6: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই 20 জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
7: और अब बंगाल की सांस्कृतिक विरासत की एक संक्षिप्त झलक। समय खूब कम,

তার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা। শুনতে হ্যায় রবীন্দ্রসঙ্গীত।

বৈরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্মিক খোঁজ ওর মানবতা কা সন্দেশ, বাউল গান।

নৃত্যে প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনী। মহিষাসুরকে উপর মা দুর্গা কি বিজয়, পুরুলিয়া ছৌ শৈলী মেয়ে।

0: আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র এফএমের 101.7 মেগাহার্জে। সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ উপস্থাপনার দায়িত্বে আছি আমি মুনমুন ও সঙ্গে সাথী
1: আমি চম্পা বক্সি। নমস্কার
0: শ্রোতা বন্ধু, আগামীকাল 21 জুন। প্রতিবছর 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়। এটি প্রাচীন ভারতীয় যোগব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে শরীর মন ও আত্মার সংযোগ এবং সামগ্রিক সুস্থতা ও মানসিক শান্তি নিশ্চিত করার বার্তা দেয়। 2014 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে রাষ্ট্রসংঘ 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। যোগব্যায়াম শারীরিক সক্ষমতা, নমনীয়তা এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এটি স্ট্রেস, উদ্বেগ ও বিষণ্ণতা দূর করতে অত্যন্ত কার্যকর। যোগব্যায়ামের উপকারিতাগুলি হল, নিয়মিত যোগব্যায়াম শরীর ও মনের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত কার্যকরী। এটি শরীরের নমনীয়তা ও পেশির শক্তি বাড়ায়, মানসিক চাপ কমায় এবং রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। নিয়মিত যোগাসনে রক্ত চলাচল বাড়ে ও ফুসফুসের কার্যক্ষমতা উন্নত হয়। এটি শরীরের হজম শক্তি বাড়াতেও সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। গভীর শ্বাস প্রশ্বাসের কৌশল ও ধ্যান মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা কমায়। এটি মনোযোগ বাড়াতে এবং সামগ্রিক মনের শান্তি অর্জনে অত্যন্ত সহায়ক। নিয়মিত যোগব্যায়াম পিঠের নিচের ব্যথা বা অর্থারাইটিসের মতো দীর্ঘস্থায়ী সমস্যাগুলো দূর করতে দারুণ কাজ করে। এটি শরীরের অতিরিক্ত ক্যালোরি ঝরাতে এবং মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে। নিয়মিত যোগাসন শরীরকে শিথিল করে এবং অনিদ্রা দূর করে গভীর ঘুম হতে সাহায্য করে। যোগ মানে শুধু আসন না, যুক্ত হওয়া। শরীর মন শ্বাস তিনটেকে একসাথে জোড়া দেওয়া। তাই নিজেকে সুস্থ রাখুন, যোগব্যায়ামের মাধ্যমে মনকে শান্ত করুন।
1: শ্রোতা বন্ধু, আজকে আমাদের সাক্ষাৎকারের বিষয় হচ্ছে যোগ, আন্তর্জাতিক যোগ দিবস এই নিয়ে। আসলে সুস্থ থাকাটাই আজকের দিনে যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা সকলেই জানি যে স্বাস্থ্যই হলো সবচেয়ে বড় সম্পদ। তাই বর্তমান সময়ে শরীর নামক মন্দিরটিকে সুস্থ রাখতে যোগাসনের কোনো বিকল্প নেই। তাই বিশেষজ্ঞদের মতে, ভোরের প্রাণ খোলা উন্মুক্ত আকাশ বাতাসের মাঝে ব্যায়াম করুন, ধ্যান করুন, প্রাণায়াম করুন। প্রকৃতির এই অফুরান প্রাণশক্তি আমাদের অবচেতন মনের ওপর একটা প্রভাব বিস্তার করে, সারাটা দিন প্রাণবন্ত করে তোলে, ফলে সুস্থতা ও দীর্ঘজীবী হওয়া সম্ভব হবে। যোগাসনের দ্বারা একাগ্রতা আসে, মনের চাপ দূর হয়, সুস্থ রাখতে তাই শরীর কাজের ফাঁকে ফাঁকে প্রত্যেককে যোগ অভ্যাস প্রত্যেক দিন কিন্তু নিয়ম করে করা উচিত। এবছর যোগের থিম হলো যোগা ফর হেলদি এজিং, যা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবন বজায় রাখতে সাহায্য করে। শরীর মন সুস্থ রাখতে চাও, যোগ অভ্যাসই হলো মূল চাবিকাঠি। চলো সংকল্প করি আজ থেকেই সকলেই যেন ভোরে ভোরে উঠি। এ বিষয়ে আমাদের বিষয় বলবেন আমাদের পাড়ার এক দাদা, যিনি নিয়মিত যোগ অভ্যাসের সঙ্গে যুক্ত। আসুন।
2: আমি দেবীশঙ্কর দত্ত আপনাদের সকলকে যোগ দিবসের উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস আমরা সবাই পালিত করি, আর এটা আমাদের জীবনের জন্য খুবই মহত্বপূর্ণ, কারণ আমরা জানি যে মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য যোগ খুবই দরকার। প্রত্যেক মানুষ, মহিলা পুরুষ, ছোট উভয় পক্ষের জন্য যোগাসন করা খুবই

দরকার, কারণ আজ আমরা যেভাবে নানা রকম প্রতিস্পর্ধার সঙ্গে নিজের জীবন ব্যতীত করছি, তার মধ্যে কিছুটা সময় যদি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যোগাসন করি, তো আমার মনে হয় আমরা সবাই নানা রকম ওষুধ থেকে দূরে রেখে নিজের শরীরকে সুস্থ রাখতে পারব। আমি ধন্যবাদ জানাই আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে, যে উনি নিজের প্রথম বিচারটা দিয়েছিলেন যখন আন্তর্জাতিক স্তরে যে প্রত্যেক দেশের মধ্যে একটা এই যোগ ব্যায়াম নিয়ে যে উনি উল্লেখ করেছিলেন যে এটা খুবই দরকার, আর এটাতে 177টি দেশ এই নরেন্দ্র মোদীর দেওয়া যোগ ব্যায়ামের প্রতি যোগা দিবস উদযাপন করার জন্য তার জন্য সবাই এটা মেনে নিয়েছিল। আজ প্রত্যেকটা দেশ 21 জুন যোগা দিবস রূপে মানায়। আর এই খসড়াটা নিয়ে এসেছিলেন আমাদের প্রধানমন্ত্রী 2014 সালে 11 ডিসেম্বর ভারতের জাতীয় সংঘে স্থায়ী প্রতিনিধি অশোক মুখার্জি জাতিসংঘের সাধারণ পরিষদের এক ঐতিহাসিক খসড়া প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবটা ব্যাপক সাড়া ফেলে, যেটা বলছিলাম যে 177টা দেশ রাষ্ট্র এতে সহ সমর্থন জানায়। তাই 21 জুন 2015 তারিখে বিশ্বে নানা প্রান্তে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। ভারতে সফলভাবে পালন করার জন্য ভারতের আয়ুষ মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রস্তুতি ব্যবস্থা গ্রহণ করে, এবং এটা ইতিহাসের পাতায় রয়েছে যে প্রথম যেদিন যোগ দিবস আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় তাতে বিশ্বের প্রায় দেশ মিলে যোগ দিবস মানায়, এবং প্রথম ঐতিহাসিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 84 কান্ট্রি দেশের প্রতিনিধিত্বকারী বিশিষ্ট ব্যক্তিদের 35,985 জন মানুষ নতুন দিল্লির রাজপথে অংশগ্রহণ করে, এবং তারা একসঙ্গে 35 মিনিট ধরে আসন করেন, যোগ ব্যায়াম করেন, অনুশীলন করেন। এটি ইতিহাসের সবচেয়ে বড় যোগ ব্যায়াম ক্লাস হিসাবে রেকর্ড স্থান পায়। অংশগ্রহণকারী সংখ্যাও ছিল প্রায় 84টি নজরবিহীন এবং কান্ট্রি দেশ। তাই আর যদিও যোগ ব্যায়াম আজকের ব্যাপার না, আমাদের ভারতে ঋষিমুনিদের সময়কাল থেকে যোগ ব্যায়াম চলে আসছে শরীরকে সুস্থ রাখার জন্য। যেটা আমি বলছিলাম, শরীরকে স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য যোগ ব্যায়ামের উচিত সময় আমরা প্রায় জানি যে সূর্যোদয়ের 1 ঘন্টা আগে, যদি 2 ঘন্টা আগে যদি আমরা যোগ ব্যায়াম করি বাড়িতে, কারণ তখন পেট পূর্ণরূপে খালি থাকে এবং খালি পেটে লিভার খালি থাকাতে নিজের মানসিক শান্তি পাওয়ার জন্য এবং শারীরিক বাতাবরণ যেটা পর্যাবরণ যেটা পুরো শান্ত থাকে, ওই ভোরবেলায় যদি যোগ ব্যায়াম করে বেশি না কমসে কম 30 মিনিট যদি যোগ ব্যায়াম করে, আমার মনে হয় প্রত্যেকটা মানব জীবনের শরীর সুস্থ হয়ে উঠল। আর এটা আমাদের সকলের প্রয়োজন, যোগ ব্যায়াম করা, যোগাসন করা। তাই এই যোগ ব্যায়ামের আমাদের যেটা রয়েছে যে আপনার মনের শারীরিক টক্সিন দূর করতে যোগ ব্যায়ামের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যোগ ব্যায়ামে যেটা আমরা প্রাণায়াম করি, প্রাণায়ামের জন্য শরীরে প্রাণায়াম করালে তার মধ্যে যে হার্টের পালপিটেশন, শরীরের হার্টের যে কার্যক্ষমতা সেটাও বেড়ে যায়। তার জন্য আমাদের যোগাসনের কোনো ভালো শিক্ষক নিয়ে বা নানা রকম আজকাল অনলাইনে অ্যাডভাইস পাওয়া যায়, গাইড পাওয়া যায় কিভাবে যোগাসন করা উচিত, তো ছোট থেকেই আমাদের প্রত্যেকের দায়িত্ব বাড়ির গার্জেন বড় ছোট সবাইদের যে যোগের যোগ ব্যায়ামের প্রতি তাদের চিন্তাধারা বা তাদের ইন্টারেস্ট বাড়ানো উচিত। আর আমাদের যে সমস্যাগুলো রয়েছে, শারীরিক সমস্যাগুলো, আমার মনে হয় যোগ ব্যায়ামের মাধ্যমে অনেকই দূর করতে পারি। যে সমস্যাগুলো রয়েছে, আপনি দেখেন হার্টের সমস্যা, শ্বাসের সমস্যা, চলাফেরা, পা ব্যথা, যে শরীরের কষ্টগুলো রয়েছে, যোগ ব্যায়ামে, কারণ আজকের না আমাদের দেশের যে পূর্ব পুরুষ বা ঋষিমুনিরা, ওনারা কিন্তু ভোর সূর্যোদয়ের আগে আমরা সবাই জানি যে ওনারা ওইভাবেই যোগাসন করতেন, তার জন্য ওনারা

0: চিরকালীন শরীর সুস্থ শরীর নিয়ে পৃথিবীতে থাকতেন। আর আজও যে মানুষ যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেকে জড়িয়ে রেখেছে, আমার মনে হয় না তাদের ডাক্তার বা হসপিটাল বা ওষুধের উপর খুব বেশি নির্ভর হতে হয়। কারণ যোগ ব্যায়াম শরীরের প্রত্যেকটা অঙ্গকে সুস্থ করে তোলে এবং অঙ্গের যেটা দরকার সে যোগ ব্যায়ামের মাধ্যমে আমরা ওটাকে সারিয়ে ফেলতে পারি। তাই আমি এই আন্তর্জাতিক যোগ দিবস যেটা 21 জুন প্রতি পুরো বিশ্বে জুড়ে আয়োজন করা হয়, সবাই এতে ভাগ নেয়। কেবল 21 জুনের কথাই বলবো না, আমি বলব প্রত্যেকটা বাড়িতে প্রতিদিন যেন যোগ ব্যায়ামকে নিয়ে আলোচনা করে যোগ ব্যায়ামের প্রতি ধ্যান দেওয়া উচিত। কমসে কম 30 মিনিট যোগ করা উচিত ভোরবেলা সূর্যোদয় উঠার আগে, বা খালি পেটে থাকার কথা 2 ঘন্টা খাওয়ার 2 ঘন্টা পরেও করতে পারে, শরীর হালকা হয়ে যায়। যোগ ব্যায়ামের মধ্যে মানসিক শান্তি, শারীরিক শান্তি সব কিছু পাওয়া যাবে। তাই এই আন্তর্জাতিক যোগ দিবস যেটা ইন্টারন্যাশনাল যোগা ডে মানায় আমরা 21 জুন। তাই আর এটা যেটা বলছিলাম যে এটা আমাদের দেশে প্রধানমন্ত্রী যেটা বিশ্বের বুকে একটা মেসেজ দিলেন উনি, যে আমাদের আর সেটা সব প্রতিটা দেশ এটা মেনে নিলেন যে হ্যাঁ আমাদের যোগের প্রতি ছেলে মেয়ে বা পরিবারের আগে নিয়ে যাওয়া উচিত। তাই আমি পুনরায় সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে, যে আসুন আমরা সবাই মিলে শরীরের প্রতি সচেতন যোগ দিবস পালন করি।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আপনার অমূল্য সময় থেকে কিছুটা সময় আমাদের দিয়েছেন। আজকের মতো সাক্ষাৎকার পর্বটি এখানেই শেষ করছি। সাক্ষাৎকারটি নিয়েছি আমি চম্পা বক্সী, আর সাক্ষাৎকারটি দিয়েছেন দেবী শঙ্কর দত্ত। নমস্কার।
2: শ্রোতা বন্ধু, মিশন মাৎসল্য যোজনা হলো ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত একটি কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত প্রকল্প। এর মূল লক্ষ্য হল অনাথ, অভাবগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা শিশুদের সার্বিক সুরক্ষা, যত্ন ও পুনর্বাসন নিশ্চিত করা। 2021 সালে সমকেত শিশু সুরক্ষা প্রকল্প এর নাম পরিবর্তন করে এই যোজনাটি নতুন রূপে চালু করা হয়। জেলা স্তরে এই প্রকল্পের বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্বে রয়েছে জেলা শিশু সুরক্ষা ইউনিট। এই যোজনার প্রধান বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধাগুলি হল, যেসব শিশু অনাথ বা যাদের অভিভাবক আর্থিকভাবে দুর্বল, তাদের পড়াশোনা ও লালন পালনের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য শিশু যত্ন প্রতিষ্ঠান বা হোমের ব্যবস্থা করা হয়, সেখানে শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কাউন্সিলিং দেওয়া হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুদের দত্তক গ্রহণের সুবিধা এবং 18 বছর বয়স পেরিয়ে যাওয়ার পর স্বাবলম্বী হওয়ার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়। হারিয়ে যাওয়া বা পাচার শিশু হওয়া শিশুদের উদ্ধার এবং তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়ার কাজ করা হয়। শ্রোতাবন্ধু, এখন আপনারা শুনবেন বাংলা আধুনিক গান কণ্ঠে লতা মঙ্গেশকর।

0: শুনছিলেন বাংলা আধুনিক গান, কণ্ঠে হেমন্ত মুখার্জি ও লতা মঙ্গেশকর। শ্রোতাবন্ধু, আজকাল শিশুদের অতিরিক্ত মোবাইল আসক্তি সত্যি একটি বড় সমস্যা। চম্পা, আজ এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক।
1: একদম,
0: আজকালকার বাচ্চারা অতিরিক্ত মোবাইলে আসক্ত, যা তাদের মানসিক, শারীরিক এবং সামাজিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।
1: একদম ঠিক কথা।
0: এই জন্য মা বাবাকে সচেতনতা এবং সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি, তাই না?
1: অবশ্যই অবশ্যই, প্রত্যেক অভিভাবকের কাছে অনুরোধ, আপনার নিজের যতই কাজে ব্যস্ত থাকুন না কেন, বাচ্চা আমাদের সবচেয়ে বড় সম্পদ, তাকে তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদেরই, তাই বাচ্চাকে একটু সময় দেবেন।
0: তো আসক্তির প্রধান কারণগুলি নিয়ে একটু আলোচনা করা যাক। অনুকরণ প্রিয়তা, মা বাবাকে সারাক্ষণ মোবাইল ব্যবহার করতে দেখে শিশুরাও মোবাইলে আকৃষ্ট হয়।
1: এ কথাটা সত্যি কথা।
0: আরও একটা খুব বড় সমস্যা হচ্ছে খেলার মাঠ বা সমবয়সী বন্ধুর অভাব।
1: একদম,
0: সেই জন্য তারা মোবাইলকেই কিন্তু সঙ্গী করে নিচ্ছে।
1: এটা ঠিক।
0: তারপর আরেকটা জিনিস লক্ষ্য করবে, শিশুকে শান্ত রাখার জন্য আমরা অভিভাবকরাই দেখবেন খাওয়ানোর জন্য বা বাড়িতে কোনো গেস্ট এলো তো তাদের কাছে তারা যেন ডিস্টার্ব না করে, চুপচাপ বসে থাকে, তখন আমরা কি করি, আমরা নিজেরাই তাদের হাতে মোবাইল ফোন তুলে দিই।
1: হ্যাঁ, এটা কিন্তু করবেন না।
0: তাছাড়া ফোনে যেসব গেম বা কার্টুনগুলো এমনভাবে তৈরি হয় যা সহজেই শিশুদের মগজকে ধরে রাখে, সেই জন্য মোবাইল একটু বাচ্চাদেরকে দেওয়ার থেকে অ্যাভয়েডই করবেন।
1: আর অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা যতটা সম্ভব বাচ্চার সামনে মোবাইল ব্যবহার কম করবেন।
0: বেশি মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি হলো যেমন চোখের সমস্যা, স্থূলতা, পিঠ ও ঘাড় ব্যথা এবং ঘুমের মারাত্মক ব্যাঘাত, এছাড়া মনোযোগের ঘাটতি, খিটখিটে মেজাজ, অধৈর্যভাব এবং জেদি আচরণ আজকালকার বাচ্চাদের, মানে বেশিরভাগ বাচ্চাদের মধ্যেই কিন্তু দেখা যায়।
1: মানে শারীরিক এবং মানসিক বিকাশে কিন্তু মোবাইল

0: বড় বাধা।
1: একদম। আবার আরেকটা প্রধান জিনিস দেখবেন, আজকালকার বাস্তব জীবনে মানুষের সাথে কথা বলা বা মেলামেশা করার দক্ষতা কমে গেছে আজকালকার বাচ্চাদের মধ্যে।
0: ঠিক কথা।
1: এর সমাধান কিভাবে করা যায়? এর প্রধান সমাধান হলো শোবার ঘর বা খাবার টেবিলে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করুন। বাচ্চাকে বই পড়া, ছবি আঁকা, সাঁতার কাটা, যে কোনো মাঠের খেলায় উৎসাহিত করুন। বাচ্চাদের সামনে বড়রা মোবাইল ব্যবহারের সময় কমিয়ে দিন। প্রতিদিন সর্বোচ্চ 30 থেকে 45 মিনিটের বেশি স্ক্রিন টাইম দেবেন না।
0: এ কথাটা ঠিক। শ্রোতা বন্ধু, আজ জামাই ষষ্ঠী, বাঙালির একটা বড় পর্ব। জামাইয়ের মঙ্গল কামনা করে শাশুড়ি মায়েরা তারা ব্রত পালন করে থাকেন। জামাইয়ের এই উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি পরিবার নানা আচার অনুষ্ঠান পালন করে থাকেন। আসলে এই দিন একটা জামাইদের এক আলাদাই সম্মান, আদর, স্নেহের তারা তাদের ভোজন মানে পুজো সব দিয়ে থাকে, আলাদা আদরের ব্যবস্থা থাকে, সারা বছর একটা অপেক্ষা থাকে জামাইয়ের বরণের। কি বলো মুনমুন? শ্রোতা বন্ধু, আগামীকাল বিশ্ব সঙ্গীত দিবস। কথায় বলে যেখানে শব্দের শেষ ঠিক সেখানে কিন্তু সঙ্গীতের শুরু। শিশুদের মেধা এবং মানসিক বিকাশে সঙ্গীতের কোনো বিকল্প কিন্তু নেই। আর একটিমাত্র গান বা সুর একটি গোটা জাতির ঐতিহ্য এবং জাতীয় পরিচয়কে বিশ্ব মঞ্চে বহন করতে পারে। তাই শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আপনি আপনার বাচ্চার পছন্দ মতো নাচ গান শেখাবেন। শ্রোতা বন্ধু, আজকের মতো বাংলা সাতরং অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে। পরিচালনায় আজ আছি আমি চম্পা বক্সী, সঙ্গে সাথী
1: আমি মুনমুন।
0: নমস্কার।